মই মরে নি ফুল মাইরানি দেলাই মা ফটো সমঝে রি এই ছোর মেরাই বাবু দেই বনি